আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়াচ্ছে এ বাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগেম্বা থেদুমগা একালাঙ্গে মাগুদাকাবতে।

আমল খুড়া মিহুন না এমেহেও জজা হুটে এই সুয়ারুগে আদি এগে ইতুরবেশ হুটে এই আল্লাহগে দিদার ফুল দেখেমে আদি এওরেঙ্গে মুন তক হিরফ হে নুয়াতা দেরকমে নারানেথে এওরেন সুয়ারুগে আহুলুয়েরিনে এওরেং এথাঙ্গা আবদ দেমিতি বে হুটে।

আদি নোবায় আমাল তক খুরি মি হুন্নং হুরি খোম মে নোবায় খামাকং এফদে জজায় আদি এওরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইব্বিস ফরাতে এওরেন্ন কন্নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাইলাব্বা নিবা কুরব্বা ফাওয়া কহলে এওরেন্নি নরখাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এতাঙ্গা আবাদ দেমিতিবে হুট্টে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেরাজেগড় দিবেরাজেগড় বারগডি হামিনেট কমিগেনেস দেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: TSV মেদকে মেন্দুরু নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে ক্যারিগাড়ে থাকা মেদকে মেন্দুরু নামাজ ওগুতুই বারাগাড়ি হামিনেটুকা দেমিগেনেস্তেনি কীরিত কুরআন কেও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ দুহা

আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়াচ্ছে এবাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগেম্বা থেদুমগা একালাঙ্গে মাগুদাকাবতে।

হেয় আমল কুড়া মিহুন্ন এম্মে হেয় জজা হুটে এই সুয়ারুগে আদি এগে ইতুরবেস হুটে এই আল্লাহগে দিদার ফুর দেখ্যমে আদি এওরেঙ্গে মূন তক হিরফু হে নুয়াতা দেরকমে নারানেতে এওরেন্নি সুয়ারুগে আহুলুয়েরিনে এওরেং এথাঙ্গা আবদ দেমিতিবে হুটে।

আদি নোবায় আমায় তক কুরি মি হুন্নং হুরি খোম মে নোবায় খামকং ইফদ জজায় আদি এওরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইম বিসফরাতে এওরেন্ন কন্নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাইলাব্বা নিবা কুরব্বা ফাওয়া কহলে এওরেন্নি নরখাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এতাঙ্গা আবদ দেমিতিবে হুট্টে।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনুকুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লাআনেন হুটে লাআনেন লেভুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু করেভুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লাআনেন নুলাবতে।